আওয়ামী অ্যাকশন কমিটি JASC সে বাবস্থা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মে বদায়নের খিলাফ পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস কে জরিয়ে হথিয়ার ইস্তেমাল করতে ইলজাম লগাযা গিয়া হ্যায়। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মে কাহা গিয়া কি মুজাহিরিন বহিষ্কারানা কার্রওয়াই কে খিলাফ রাওয়ালকোট কে ডি চৌক পর কয়েক দিন সে বেঠে হুয়ে হ্যায় অর ওয়ো এক লং মার্চ কা নারা দে রহে হ্যায়, জবকি সিকিউরিটি ফোর্সেস জরিয়ে মেহমানা হালাকতো খিলাফ এহতিয়াত কর রহে হ্যায়। JASC নে অকওয়ামে মুত্তাহিদা